কঠো শ্রীখণ্ড সৎগুর কিয় দুঃখ দরিদ্র তিনকে গয়ে সৎগুরু চরণ জিন পরসেয়া সে পশ প্রেত সুর নর ভয়ে রত্ন রতন পদার্থ।

প্রকাশ হতে তিনকি বাত বেলানি অলঙ্কার মিল থালি হই হাতে কনিক বখানি প্রগটিও জোত সহজ সুখ শোভা